আজির বন্দনার পরবর্তী কণ্ঠশিল্পী রীতা মিশ্র। শিল্পীঙ্ক কণ্ঠরে রঘুনাথ রাউতঙ্ক রচনা। হর হর মহাদেব দেব দেব।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররো। শুনন্তু অনুচিন্তা, উপস্থাপনা করিছন্তি তরুণকান্তি রাউত।

0: TBRG 69 পন্থয়ে 7 GT 104 ইত্যাদি ধাড়ি বুণবা একর প্রতি সরল অমল হেউথিবা কিসমরু 8 কিলোগ্রাম এবং বিলম্বরে হেউথিবা কিসম পাই 6 কিলোগ্রাম বিহন আবশ্যক হইথায়। বিহনকু বুণবা আগরু 1 কিলোগ্রাম হরড় বিহনরে 2 গ্রাম কার্বেন্ডাজিম কিংবা 3 গ্রাম কার্বোস্কিন ও থিরামর মিলিত ঔষধ মিশাই বিহন বিশোধন করন্তু। বিহন বুণবার 1 ঘন্টা পূর্বরু হরড়কু রাইজোবিয়ম বীজাণু কলচর 20 গ্রাম নেই 1 কিলোগ্রাম বিহনরে গোলাই উপচার করন্তু। বর্তমান সময়ে আখু ফসলরে সরল কাণ্ডবিন্ধা পোকর আক্রমণ দেখা দেইথায়। আখু ফসলরে সরল কাণ্ডবিন্ধা পোকর পরিচালনা পাই গ্রীষ্ম ঋতুরে নিয়মিত ভাবে জলসেচন করন্তু। পোক অন্ডা পুঞ্জগুড়ি হাতরে ধরি নষ্ট করে দিয়ন্তু। আক্রান্ত পিলগুড়ি মাটি তলু কাটি দূরে নষ্ট করে দিয়ন্তু। প্রথমথর হুড়া টেকিবা সময়রে মাটিরে একর প্রতি 10 কিলোগ্রাম ফিপ্রোনিল নামক দানাদার কীটনাশক প্রয়োগ করন্তু। বর্তমান সময়রে কখারু জাতীয় পনিপরিবারে উছুর পত্রপোড়া রোগ দেখা দেবার সম্ভাবনা অছি। এহার নিরাকরণ পাই কার্বেন্ডাজিম 12% সহিত মাঙ্কোজেব 63% WP মিলিত ফিম্পিনাশক 2 গ্রাম প্রতি লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু। সজনা গছরে ছুইমিন্ধা পোকর দমন পাই সাইপরমেথ্রিন 80 গ্রাম একর প্রতি 15 দিন অন্তরে দুইথর প্রয়োগ করন্তু। এই মাসরে খম্ব আলু লগাযায়। দেশী আলু শ্রীকীর্তি, শ্রীরূপা, হাতী খোঁজ, ছোট খম্ব আলু শ্রী কলা, ধলা খম্ব আলু শ্রী শুভ্রা, শ্রী প্রিয়া, শ্রী ধন্যা আদি কিসম আম রাজ্য পাই উপযুক্ত। এক একর জমি পাই 8-10 কুইন্টাল খম্ব আলু দরকার হুয়ে। এই খণ্ডগুড়ি 150-200 গ্রাম ওজনর মুন্ডা বিহন আকারে লগান্তু। জমিকু গুণ্ড চাষ করি ধাড়ি ধাড়ি 3 ফুট, গছকু গছ 3 ফুট ব্যবধানরে গাত খোলন্তু। গোবর খত এবং জমি উপরে উর্বর মাটি সমপরিমাণের মিশাই গাতগুড়ি পূরণ করন্তু। এক একর প্রতি 32 কিলোগ্রাম যবক্ষারিদান সার, 24 কিলোগ্রাম ফসফরস সার ও 32 কিলোগ্রাম পটাস সার প্রয়োগ করন্তু। লগাইবা বেলে সমুদায় সুপর ফসফেট প্রতি মন্দারে মাটি তলে প্রয়োগ করন্তু। মন্দারে খম্ব আলু বিহনকু 5-10 সেন্টিমিটর গভীরে পোতন্তু। মৌসুমী বর্ষা আরম্ভ পূর্বরু খম্ব আলু লগা হইতিলে বিহন লগাইবা পরে মন্দাকু শুখিলা নড়া, ডালপত্র বা ঘাস দেই ঘোড়াই দিয়ন্তু। কদলী গছরে ঘুণি পোক বা সুন্ধা পোকর পরিচালনা পাই কদলী বগিচারে একর প্রতি 10টি কসমোলিওর থিবা সঙ্গ আকর্ষক জন্তা বসান্তু। গছ লগাইবা বেলকু কন্দাগুড়ি উষুম পানিরে বুড়াই তাপরে লগান্তু। গাতগুড়িকরে 250 গ্রাম নিম্ব পিড়িয়া, 25-50 গ্রাম যেকোনসি দানাদার কীটনাশক দেই লগান্তু। এই পোকর আক্রমণরু রক্ষা পাইবা পাই আক্রান্ত গছকু কাটি টিকি টিকি করি খরারে শুখাই দিয়ন্তু। কদলী বগিচাকু সদাসর্বদা সফা সুতরা রখন্তু। গছ প্রতি 2 মিলিলিটর ইমিডা ক্লোপ্রিড 30 SL ইঞ্জেকশন কণা উপরু 10 সেন্টিমিটর ছাড়ি তেরছারে গছ কাণ্ডরে দিয়ন্তু।
1: শুনিলে কৃষি সূচনা। এথর শুনন্তু পানিপাগর সূচনা। চাষী ভাই ও ভৌণীমানঙ্କ ପାଇଁ ମିଳିଥିବା ପାଣିପାଗର ପୂର୍ବାଭାସରୁ ଜଣାଯାଏ ଯେ ଆଗାମୀ 24 ଘଣ୍ଟା ମଧ୍ୟରେ ଓଡ଼ିଶାର ବାଲେଶ୍ୱର, ଭଦ୍ରକ, ଯାଜପୁର, କେନ୍ଦ୍ରାପଡ଼ା, ଜଗତସିଂହପୁର, କଟକ, ଗଜପତି, ଗଞ୍ଜାମ, ପୁରୀ, ଖୋର୍ଦ୍ଧା ଏବଂ ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲାର ଅଧିକାଂଶ ସ୍ଥାନରେ ଏବଂ ସୁନ୍ଦରଗଡ଼, ଝାରସୁଗୁଡ଼ା, ବରଗଡ଼, ସମ୍ଭଲପୁର, ଦେଓଗଡ଼, ଅନୁଗୁଳ, ଢେଙ୍କାନାଳ, କେଉଁଝର, ମୟୂରଭଞ୍ଜ, ସୋନପୁର, ବୌଦ୍ଧ, ନୂଆପଡ଼ା, ବଲାଙ୍ଗୀର, କଳାହାଣ୍ଡି, କନ୍ଧମାଳ, ନବରଙ୍ଗପୁର, ରାୟଗଡ଼, କୋରାପୁଟ ଏବଂ ମାଲକାନଗିରି ଜିଲ୍ଲାର ଅଳ୍ପ କେତେକ ସ୍ଥାନରେ ସ୍ୱଚ୍ଚରୁ ମଧ୍ୟମ ଧରଣର ବର୍ଷା ବା ଘଡ଼ଘଡ଼ି ସହ ବର୍ଷା ହେବାର ସମ୍ଭାବନା ଅଛି। ସତର୍କ ସୂଚନାରୁ ଜଣାଯାଏ ଯେ ରାଜ୍ୟର ବାଲେଶ୍ୱର, କେଉଁଝର, ମୟୂରଭଞ୍ଜ, ରାୟଗଡ଼, କୋରାପୁଟ, ଗଜପତି ଏବଂ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାର ଗୋଟିଏ ଦୁଇଟି ସ୍ଥାନରେ ବିଜୁଳି ଘଡ଼ଘଡ଼ି ସହ ବର୍ଷା ହୋଇପାରେ ଏବଂ ଘଣ୍ଟାକୁ 50-60 କିଲୋମିଟର ବେଗରେ ପବନ ବହିବାର ସମ୍ଭାବନା ଅଛି। ଏହି ସମୟ ମଧ୍ୟରେ ଏହିସବୁ ଅଞ୍ଚଳରେ ଅରେଞ୍ଜ ୱାର୍ଣ୍ଣିଂ ଜାରି କରାଯାଇଛି। ଶୁଣିଲେ ପାଣିପାଗର ସୂଚନା ଆକାଶବାଣୀ କଟକ। ସମୟ ବର୍ତ୍ତମାନ 6:55 ହେବାକୁ ଯାଉଛି। ଆମର ପରବର୍ତ୍ତୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସଂସ୍କୃତରେ ସମ୍ବାଦ ରିଲେ କରି ପ୍ରଚାର କରୁଛୁ ଆକାଶବାଣୀ ଦିଲ୍ଲୀରୁ କିଛି କ୍ଷଣ ମଧ୍ୟରେ।
2: सम्प्रति वार्ताः श्रूयन्ताम् प्रवाचकः पुनीत त्रिपाठी। अथ वार्ताः। फ्रांस देशस्य एवियन नगरम् अद्य आरभ्यमाणस्य 50वें G7 शिखर सम्मेलनस्य आयोजनाय

0: শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর। আমার স্বাস্থ্যরে শুনন্তু চর্মর রোগ সোরিয়াসিস আলোচনা করিছন্তি ডাক্তার স্বপ্না রানী বেহেরা।
1: সোরিয়াসিস এক চর্মরোগ যাহা সংক্রামক নুহে। এহা এপরি এক রোগ যেউটাকি বারম্বার হুয়ে ছাড়ে এবং দীর্ঘস্থায়ী মধ্য হইথায়। আম শরীরর চর্ম কোষিকা বা সেলস ভিতরু বাহারকু আসিথায়। আম শরীরর নর্মাল সেল টর্নওভার টাইম 28 দিন। সোরিয়াসিস রোগরে এহা কমি 10-15 দিন হয়ে যায়। এহা এক রোগ যাহা উভয় পুরুষ ও মহিলাঙ্ক ঠারে দেখা যায়। এহা এক অটো ইমুন রোগ যেউথিরে কি নিজ শরীরর রোগ প্রতিরোধকারী কোষিকা বা সেল সবু নিজ বিরুদ্ধে কার্য করে। কেতেকাংশরে এহা বংশগত যেউথিরে বি অল্প বয়সরে এই রোগ আরম্ভ হইথায়। টনসিল সংক্রমণ

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মুঁ সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মুঁ সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: প্রচার করছু পারম্পরিক সঙ্গীতর বিশেষ কার্যক্রম অতসী কুসুম। কণ্ঠদান স্বর সংযোজন এবং সঙ্গীত পরিচালনা বিজয় কুমার জেনা। শিল্পী পরিবেশন করেছেন ওড়িশী গীত বেণুধরঙ্ক রচনার। প্রথমে শিল্পী পরিবেশন করেছেন মোর অঙ্ক রতন আস আস অঙ্কে বস পঙ্কজাখি তেজমান।

0: দেবী দেবী লক্ষ হীরা
1: কুহন্তু
0: কহিবি কহিবি যে, কিন্তু মু কেমতি কিছু বুঝি পাউনি, মু অছি কোঠি, এটা কো স্থান?
2: সত কৌছন্তি ধনপতি মহাশয় বুঝি পারু নাহান্তি।
0: না বন্ধু বিদ্যাপতি, মু বুঝি পারুনে।
1: জানে আপন বুঝি পারিবে নাই। এই

0: এবে বুঝিলে তো ধনপতি মহাশয়।
1: বুঝিলি বুঝিলি, এবে টিকে দর্শনর লালসা রহিলা।
2: এই তো মু আপনক সম্মুখরে মতে দেখুচন্তি, আউ পুনি কি দর্শন?
1: নৃত্য
2: দেখুতিলে তো মু গাউতিলি আউ কান্তি নাচুতিলা।
1: না না না না, মু কহুতিলি দেবীঙ্কর পদরজ।
0: কোন কহিলে পদরজ? এটি মর্মর গাঁথিনি স্ফটিকর চটাণ, এটি পদরজ কাহু আসিব বন্ধু?
1: হা, তুমি বুঝি পারিল না কবি বিদ্যাপতি, মু কহুতিলি পদরজ অর্থাৎ।
3: আজি বসুমাতা রজ পাড়ুচন্তি, শ্রেষ্ঠী ধনপতি কন সেই রজ কথা কহুচন্তি?
1: না না কান্তি দেবী, মু সে কথা কহুনি, মু কহুতিলি দেবী নক্ষ হীরা যদি টিকে পাদ উঠান্তে।
2: ও, আপন মো নৃত্য দেখিবে?
1: যদি সেতিকে অনুগ্রহ দেবীঙ্কর হব।
2: নগরীর নটি মু বারাঙ্গনা, মো রঙ্গশালে গোটিয়ে রাত্রির রহণি পাই আপন মতে এক লক্ষ হীরা দেইচন্তি, আউ আপনক কথা পুনি মু রখিবেনি?
1: ভাগ্য ভাগ্য মো ভাগ্য, আপন নৃত্য করিবে আউ কান্তি দেবী গাইবে।
3: ও কি গীত গাইবি? মতে তো ভালো গীত গাই আসে নেই, এণু তেণু কন গাইদেবি।
1: আহা, তুমি যাহা গাইব তাহা অমৃত।
3: হো হেলা,

0: খুব বড় যাইছি না
1: হেলে সাই বড়িছা যায় কথা যাওছি কাহিকি মু সুন্দরী কি অসুন্দরী সতি কি অসতি সে কথা তমর তো আউ কেই বেশি জানন্তি নাই পানি দউছি আস গাধাইবা আস
0: মু দিন হির গরিব ভিক্ষা করি পেট পোষে উৎকট ব্যাধিরে মো দেহ বিকলাঙ্গ হয়ে যাইছি মতে দেখে লোকে ঘৃণা করন্তি কিন্তু কিন্তু মু লক্ষ্মীরাকু দেখি পাগল হয়ে যাচ্ছি লক্ষ্মীরা বিনা মো জীবনর গতি নাহি মুক্তি নাহি
1: এ কোন তুমি পুনি শোইলনি যে
0: কোন করিবি
1: গাধি সারি কোন দিটা মুহরে দেই
0: ও সতে যেমতি মো পাই খজা মালপা করে রাখি দিছি
1: হসি হসি তোমার সেবা করি পারলে মো হাতর খুদ চাউল ভজা কোন খজা পিঠা সঙ্গে সমান নহি আস গাধি সারলে পুনি ভিক্ষা করি যিবা যে
0: না মো আজ ভিক্ষা করি যিবিনে
1: জীব নাহি আজি এ বেলা ভিক্ষা করি না আনলে যে আর বেলা কু উপাস রহিবা কো পড়িব
0: কহুচি মু ভিক্ষা করি যিবি নাহি যিবি নাহি
1: হাউ তম ইচ্ছা তিনি দিন তিনি রাতি হই গলা মুহরে পানি টোপাই দউন যেতে পচালে কিছি কহুন
0: কাহারি কু মোর কিছি কইবার নাহি
1: তম পাদ ধরি অলি করুচি মতে কুহ কোন তমর হইছি কাহি কি এনিষ্ঠ কোন তুমি করিছ কুহ মতে
0: শুনিবু শুনিবু সে ধৈর্য তোর অছি
1: যেতে দিন যাই তুমি মো পাখরে অছ মোর দম্ভ ধৈর্য কেবে তুটিবনি
0: শুন তাহলে মো চাহে লক্ষ্য হীরাকু
1: লক্ষ্য হীরাকু
0: হ লক্ষ্য হীরাকু লক্ষ্য হীরাকু ন পাইলে মু বঞ্চি পারিবি নাহি সেইথি পাই মৃত্যুপণ করি মু বসিছি
1: না না এ পাপ ও এ অনাচার কথা তুমি কুহনি তুমি কুহনি

0: না না মতে দয়া করো তুমি
1: এইটা কথা কাহিনী শুনছ মা দেবী সে সেমতি হউ থাও তুমি ভিতর কু চালা
0: লক্ষ্য হইরা থরে চাহ মতে দয়া করো সবু বিধি বিধান কু পছরে পকাই মু তম দর কু ধাই আসছি তম সেবা করিছি কহিব তো তম পদ সেবা করিবি তম বস্ত্র পখেলিবি
2: অনুসয়া
0: দয়া করো দেবী মো স্বামী কু বঞ্চা
2: মু রাজি অনুসয়া
1: দেবী
2: মু কথা দউছি আজি রাতে তম স্বামী মোর অতিথি হবে যাও তুমি
0: তোমার তোমার জয় হেউ লক্ষ্যইরা তুমি সৌভাগ্যবতী হুও।

0: ধনীবন্ধুতি
1: প্রজাপতি
0: কুহন্তু ধনী বন্ধু ধনপতি
1: কন দেখুচন্তি
0: আপন যাহা দেখি পারু নাহান্তি
1: মু ত লক্ষ হিরাঙ্কু দেখি পারু নাহিঁ
0: ওহো
1: আপন তাঙ্কু দেখুচন্তি কি
0: সে কথা আপন জানি লাভ কন
1: তা অর্থ আপন যাহা দেখুচন্তি মু তাহা দেখি পারু নাহিঁ
0: তাহাই মু ভাবুছি
1: ছাড়ন্তু আপন মিছ কহুচন্তি
0: লক্ষ হীরা এ যাই রঙ্গ ভবন কু আসি নাহান্তি এতবেলকে কথাটা তাহলে আপনকর বোধ গম্য হল
1: লক্ষ হীরাঙ্কর কিন্তু এ বড় অন্যায় ইতিবেল হেলানি আমি অপেক্ষা করি বসিছু সে আসু নাহান্তি
0: কোন তেবে করিবা
1: যেতে চেষ্টা করলে বি খালি হাই মারিবা ছড়া কিছু করি পারুনি
0: দেখন্তু
1: পরদা তল অংশটা অল্প অল্প হলুচি
0: তা অর্থ
1: তেবে আসিবে আসিবে হচ্ছন্তি অথচ আসি পারু নাহান্তি
0: তাহলে বন্ধু
1: মোর গীতটিয়ে গাইবাকু মন হউছি
0: মোর শুনিবাকু বি মন বলুছি গান্তু বন্ধু
2: আ আ আ

প্রচার করলু গীতিনাট্য নপাহুরাতি নমরুপতি। নাট্যাংশরে থিলে বিষ্ণু দাস, রমাপদ নন্দ, আগ্নিক লক্ষ্মীধর ত্রিপাঠী, শ্রীবিষ্ণু অক্ষয় কুমার মহান্তি, ব্রহ্মা হাড়িবন্ধু সাহু, ধনপতি সুরেন্দ্রনাথ মহান্তি, বিদ্যাপতি শরৎচন্দ্র মূলিয়া, অনুসূয়া ইন্দিরা রথ, কান্তি প্রণতি সাহু, প্রণতি সিহ্না, লক্ষ্য হীরা সৌদামিনী পণ্ডা। সঙ্গীতাংশে থিলে বিষ্ণু দাস, বিশ্বনাথ রাও, আগ্নিক অতীশ কুমার মজুমদার, শ্রী

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: অভুলাগিত কার্যক্রমে প্রচার করছু অক্ষয় কুমার মহান্তি এবং তৃপ্তি দাসক কণ্ঠে আধুনিক গীত শিল্পী গাইছেন রজনীকান্ত নায়কঙ্ক রচনা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

আকাশবাণী কটক শ্রোতাবন্ধু রজ সংক্রান্তির মিঠা মিঠা শুভেচ্ছা সহ আরম্ভ করুছু আপনার এসএমএস দ্বারা অনুরোধে হিন্দি এবং ওড়িয়া চলচ্চিত্র গীতর কার্যক্রম মঞ্জুল মধ্যাহ্ন। প্রথম এসএমএসটিকে দিয়েছেন সুনীলকান্ত মহান্তি, সিলু এবং আকৃতি দেওকালী শঙ্খত্রাস কটকরু। আপনার সমস্তে অনুরোধ করেছেন ওড়িয়া চলচ্চিত্র গৌরীর এই গীতটিকে শুণবা আপনার অনুরোধ গীতটিকে আপনার শুনাই দেছু। গীতটিকে গাইছেন বাণী জয়রাম এবং সাথী মানে।

এইটি শেষ করছু আজির মঞ্জুরা মধ্যাহ্ন কার্যক্রম। আম কেন্দ্রের কার্যক্রম প্রসারিত হচ্ছে 308.6 মিটার তথা 982 কিলোহার্জ যোগে। সময় বর্তমানে স্টুডিও ঘরে দিন গোটাই বাজবাক যাচ্ছে। প্রথমে হিন্দি এবং পরে পরে ইংরেজি সংবাদ রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।

0: Benchmark domestic equity indices witnessed strong gains in the afternoon session today following the announcement of a peace deal between the United States and Iran. The Sensex climbed 922 points to 76,450, while the Nifty rose 287 points to 23,910 when reports last came in. And with that, we end this news bulletin.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? হেলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাদ সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাদ সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
5: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোকসঙ্গীতরে প্রচার করুছু মৃদঙ্গ বাদন, পরিবেশন করেছেন ধনুর্ধর রেড্ডি।

0: বাস্তরি কিলোহার যুগে আকাশবাণী কটক আমার পরবর্তী কার্যক্রম নারী মহল শুনিপারিবে এই বিজ্ঞাপন পরে পরে।
1: দাসবাবু আপনার ঘরটা
2: 1970
3: সুভদ্রা লক্ষ্যপতি দিদি এবং স্বয়ং সহায়ক গোষ্ঠী বলরে আজ ওড়িশার প্রতিটি মহিলা সশক্ত মা মানঙ্ক পাইঁ সম্মান ও আর্থিক স্বাবলম্বন আনিছন্তি লোকঙ্ক সরকার
4: সমৃদ্ধ জন্মভূমি সশক্ত নারী সুরক্ষিত শিশু সমৃদ্ধ ওড়িশা
3: সুভদ্রা যোজনা ওড়িশার মহিলাঙ্কো করিছে আর্থিক স্বাবলম্বী ও সশক্ত
4: অন্যান্য মহিলা স্বয়ং সহায়ক গোষ্ঠীঙ্কু রাজ্য সরকার যোগাইছন্তি নূতন জীবিকা মহিলাঙ্কো আয় বৃদ্ধি ও আত্মনির্ভরশীলতার পরিচয় পালটিছে লক্ষ্যপতি দিদি
3: মুখ্যমন্ত্রী সম্পূর্ণ পুষ্টি যোজনার কিশোরী মা ও শিশুঙ্ক পোষণ আর্থিক দুর্বল পরিবারর কন্যামানঙ্ক বিবাহ পাইঁ মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা ও মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনার সুরক্ষা ও সহায়তার সংকল্প সহিত রাজ্যের মহিলা এবে সশক্তিকরণ দিগরে অগ্রসর
4: বিকাশর ধারা ওড়িশা সারা।
0: আরম্ভ করুছু আমার কার্যক্রম নারী মহল।

0: তিনি দিন ব্যাপী পালন করা যাউতিবা রজ এমিতি এক উল্লাস মুখর পর্ব যাহা সমস্তক মনরে সমান ভাবরে উৎকণ্ঠা জাত করি দিয়ে। এই তিনোটি দিন অবসরর দিন, কামরু অব্যাহতি নবার সময়।
1: এই রজ পর্ব কথা কহিলে মো মনরে গোটে অতি সুন্দর উৎকণ্ঠা আগ্রহ সবুবেলে থাকে। পিলা দিনরু আজি পর্যন্ত রজ আসিবার মানে গোটে বর্ষ পূর্বরু মু জানো অপেক্ষা করে, এ বর্ষ রজ সরিগলা পুনি আর বর্ষ কেতবেলে আসিব। রজরে পিঠাপনা খাইবা, নুয়া ড্রেস পিন্ধিবা, অলতা লগাইবা, আর মুন্ডরে চন্দনরে টিপ টিপ করিকি সজ হবা, আজি বি মতে বহুত ভাল লাগে। আউ মু জানিনি কেতে দূর আম সংস্কৃতি পরম্পরা কু লোক মানে মনে রাখিছন্তি, কিন্তু মু সবুবেলে চেষ্টা করিথায় আম সংস্কৃতি কু ন ভুলিবা পাই। তা ভিতরে যে মজা আছে না, যে মজা নেইছি সেই তার মজা পাইছি। তবে আজ পোড়া পিঠা খাইবু, চকুলি পিঠা করছি ঘরে মু, তা ছড়া এত গরম হচ্ছে বাহরক তো যাই দোড়ি খেলি হোনি, কিন্তু সন্ধ্যাবেলে নিহাতে কুয়াড়ে গোটে যু বুল যেটি দোড়ি বন্ধা হয়ে সেটি যাই দোড়ি খেলবু আর বহু মজা করবু। আো তরফ আপন মানুষ সারা ওড়শাবাসী রজর অনেক অনেক শুভকামনা।
0: আষাঢ় সংক্রান্তি কুহযায় রজ সংক্রান্তি, তার পূর্ব দিনটি পহিলি রজ এবং পরদিনটি ভূমি দহন, চতুর্থ দিনটি হেউছি বসুমতী স্নান। ওড়িশা এক কৃষি প্রধান রাজ্য হইতিবারু মাটি মার গুরুত্ব আম জীবনের যে অন্য যেকোনসি চিজ অপেক্ষা মহত্বপূর্ণ এই কথাটি মনে পকাই দিয়ে এই রজ পর্ব। রজরে ভূমি খোলিবা এমিতিকি ভূমি উপরে চালিবাকু মধ্য বারণ করা যাইছি।
2: আমার সময় থিলা যেতবেলে কি গুয়া খোলপা গুয়া গছের খোলপাকু মারিকি চপল ভড়ি পিন্ধিকি ঝিও মানে মাটিকি ছুঁনথিলে, কারণ সেমানে কিছু কাম করবেনি, বটাবটি করবেনি, কুটাকুটি করবেনি, এবং এই তিন দিন যাক সেমানে পুরাপুরি মজা মৌজ মজলিস করতে। ধার্মিক চেতনা সহিত গোটে সামাজিক সাংস্কৃতিক সমন্বয় গোটে বড় সুন্দর ভাবে এই এইটাকে করা হয়েছে, এবং নারীর যে মহিমা, নারীর যে মহত্ব, নারীত্বকে সেমানে সম্মান দেইথান্তি। প্রকৃতরে নারী হচ্ছে সৃজনশীলতার প্রতীক, সেইথিপাইঁ নারীকু রজবতী নারী এবং রজবতী পৃথিবী এ দিহিঙ্গে সেমানে উপাসনা করথান্তি।

আকাশবাণী কটক আমকেন্দ্রর কার্যক্রম প্রসারিত হচ্ছে 308.6 মিটার তথা 972 কিলোহার্টজ যোগে। আরম্ভ করছু হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম অসরন্তি অপরাহ্ন। কার্যক্রমর প্রথম গীতটি হম সাথ সাথে চলচ্চিত্রর গাইছন্তি হরিহরন ঘনশ্যাম ভাস্বানী। প্রতিমা রাও রবীন্দ্র রাওয়াল

0: শ্রোতা বন্ধু আপনার অনুরোধ গীতটি তো আপনার শুনেদেলু এটি কে রখুছু ভগবান নিকটরে প্রার্থনা করুছু আপনার মা জন্মদিন আপনার মা সুস্থ রুহন্তু এবং দীর্ঘায়ু হুন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট, হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাদ সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাদ সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: পরবর্তী গীতটি শুনবা পাই অনুরোধ করেছেন্তি কবিতা মিশ্র, সেক্টর 9 সিডিএ কটকরু। আপনার শুনবাকে চাইছেন্তি রাত্রি ঘোষক কণ্ঠের এই গীতটি, যাহাকে রচনা করেছেন্তি স্বরূপ নায়েক।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: এই সেমিস্টারকে দিয়েছেন বাপুজি পাত্র, বাউরি বন্ধু পাত্র, মোহাম্মদপুর বিলাহাট কটক। আপনার আলবম সোনা ময়নার এই গীতটি শুনবাক চাইছেন।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতেলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଏଥର ଗୀତଟିକୁ ଗାଇଛନ୍ତି ଅମରେନ୍ଦ୍ର ମହାନ୍ତି, ଗୀତ ରଚନା ଶୀର୍ଷନମ ଦାସକାନନଙ୍କ।

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: শুভ সন্ধ্যা।
0: স্বাগত করুছু আপনমানকু আজিরা অন্বেষা কার্যক্রমকু।
1: আজিরা অন্বেষা কার্যক্রমরে মু আছি আপনমানক সাথী অনন্যা
0: আও মু প্রতীক্ষা। বন্ধু, আজিরো এই রজ সংক্রান্তির পবিত্র অবসরে আকাশবাণী যুববাণী তরফ আপন সমস্তকু রজ পর্বর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
1: আশা করুছু পোড়পিঠার মিঠা বাসনা, পানখিরির স্বাদ আউ গছর ডালরে বন্ধা হয়েথিবা রজদোলি পাখরু শুভুথিবা সেই ঋণছুড় শব্দ আপন সমস্তক জীবনরে অসরন্তি খুশি আনিদেব।

0: শ্রোতা বন্ধু, আম জীবনকু সহজ ও দ্রুত করে দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা। আজি আমি ঘরু বাহারি কেবল কিছু মিনিট মধ্যে কার্যস্থল, শিক্ষানুষ্ঠান কিংবা গন্তব্য স্থানে পৌঁছি পারুছু। আউ এহা সম্ভব হয়ে পারিছি যানবাহন ও যাতায়াত ব্যবস্থার বিকাশ যোগ।
1: ঠিক কহিল প্রতীক্ষা, আজি সাইকেল ঠার আরম্ভ করে মোটর সাইকেল, কার, বস, ট্রক সবকিছি আম দৈনন্দিন জীবনর অবিচ্ছিন্ন অংশ হয়ে পারিছি। কিন্তু কেবে কেবে লাগে সুবিধা পছরে দৌড়ু দৌড়ু আমি কিছু মূল্যবান জিনিস হরাই বসু না হন্তি তো।
0: হ্যাঁ অনন্যা, আমি সমস্তে লক্ষ্য করুছে বর্ষকু বর্ষ গ্রীষ্মর তাপমাত্রা বড়ি চালিছি। সহরের পবন আউ পূর্ব ভলি স্বচ্ছ লাগুনি। সকালের কুহুড়ি সহ ধুয়া মিশি এক অজনা আবরণ সৃষ্টি করুছি। শ্বাসক্রিয়া জনিত রোগ যেমতিকি আস্থমা, অ্যালার্জি এভাবে সমস্যা মধ্যে সব বড়ি চালিছি।
1: আউ এই সব সমস্যা পছরে অনেক কারণ থিলে মধ্যে যানবাহনর নির্গত ধুয়া এক প্রমুখ কারণ বলে বিশেষজ্ঞ মানে কহুছন্তি। পেট্রোল ও ডিজেল জাড়িবা সময়রে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ও অন্যান্য ক্ষতিকারক কণিকা বায়ুমণ্ডলরে মিশে যায়।
0: হ্যাঁ অনন্যা, কিন্তু আমি সমস্তে জানিছে প্রত্যেক সমস্যার সমাধান আছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা আজি আমাকু সেই সমাধানর পথ দেখাউছি। তুমি জানিছ পরিবেশ উপরে যানবাহনর প্রভাব কমাইবা পাই বিশ্বব্যাপী ভাবে বড়ুছি বৈদ্যুতিক যান বা ই যানবাহনর ব্যবহার।
1: ঠিক কথা কহিল প্রতীক্ষা, ই যানবাহন চালিবা সময়রে পারম্পরিক যান পরি ধুয়া নির্গত করে না, ফলরে বায়ুমণ্ডলর প্রদূষণ কমিবা সহিত কার্বন নির্গমন মধ্যে হ্রাস পায়। আজ বিশ্বর অনেক দেশ ভবিষ্যতর স্বচ্ছ পরিবহন ব্যবস্থা ভাবে ই যানকু গুরুত্ব দেউছন্তি।
0: আউ বন্ধু, এহা কেবল এক নূতন প্রযুক্তি নুহে, বরং এক নূতন চিন্তাধারা। এপরি এক চিন্তাধারা যেউঁটি উন্নতি ও পরিবেশ সুরক্ষা পরস্পরর বিরোধী নুহে, বরং পরস্পরর সহযাত্রী। এথিসহ আমি সদাসর্বদা এহা মনে রাখিবা উচিত যে প্রকৃতি আমাকু সবুকিছি দেইছি, শুদ্ধ বায়ু, জল ও জীবন। হেলে কথারে অছি পরা, নেচার হ্যাজ এভরিথিং ফর আ ম্যানস নিড বট নথিং ফর আ ম্যানস গ্রিড। প্রকৃতি আমার আবশ্যকতা পূরণ করিপারে নিশ্চয়, কিন্তু আমার লোভ পূরণ করিবা তা পক্ষে সম্ভব নুহে।
1: তেবে প্রদূষণ কমাইবারে ই যানবাহনর ভূমিকা কণ? স্বচ্ছ ইন্ধন, বৈদ্যুতিক যান ও সচেতন যাতায়াত অভ্যাস কিপরি আম পরিবেশকু সুরক্ষা দেইপারিব, এই বিষয়ে কিছু অধিক জানিবা আজির আলোচনার। আজির আলোচনা পরিবেশ প্রদূষণ রোকিব ই যানবাহন, এহাকু আলোচনা করুছন্তি বিন্দু বলয় দাস।
2: ସମଗ୍ର ବିଶ୍ୱ ଏବେ ପ୍ରଦୂଷଣର ଜାଲରେ ଛନ୍ଦି ହୋଇ ରହିଛି। ପ୍ରଦୂଷଣ ହେତୁ ଜଳବାୟୁରେ ପରିବର୍ତ୍ତନ ସମଗ୍ର ବିଶ୍ୱବାସୀଙ୍କ ପାଇଁ ଉଦ୍ବେଗର କାରଣ ହୋଇଛି। ଦିନକୁ ଦିନ ବଢ଼ୁଥିବା ଜୀବାଶ୍ମ ଇନ୍ଧନ, ବର୍ଜ୍ୟବସ୍ତୁର ଦହନ, ଶିଳ୍ପ ବ୍ୟବସାୟିକ ଓ ଆବାସିକ କାର୍ଯ୍ୟ ହେତୁ ପ୍ରଚୁର ଉତ୍ତାପ ଏବଂ କାର୍ବନ ଡାଇଅକ୍ସାଇଡ୍ ପରି ଗ୍ୟାସ୍ ନିର୍ଗତ ହେବାରୁ ହିଟ୍ ଆଇଲ୍ୟାଣ୍ଡ ବା ଉଷ୍ମଦ୍ୱୀପ ସୃଷ୍ଟି ହେଉଛି। ଗ୍ରୀନ୍ ହାଉସ୍ ମଧ୍ୟ ହିଟ୍ ଆଇଲ୍ୟାଣ୍ଡର ଆଉ ଏକ କାରଣ। ପ୍ରକୃତିର ପ୍ରାକୃତିକ ପ୍ରଦୂଷଣ ନିବାରକ ଦକ୍ଷତାରୁ ଯଥେଷ୍ଟ ଅଧିକ ହେଉଥିବାରୁ ଏକବିଂଶ ଶତାବ୍ଦୀର ପ୍ରଥମ ଦଶନ୍ଧିରେ ପ୍ରଦୂଷଣର ପରିସ୍ଥିତି ଅତି ଉଦ୍ବେଗଜନକ ପରିସ୍ଥିତିରେ ପହଞ୍ଚିଲାଣି। ବିଶ୍ୱରେ ଏବେ ଯାନ୍ତ୍ରିକ ବିଦ୍ୟା ଓ ପ୍ରଯୁକ୍ତି ବିଜ୍ଞାନର ପ୍ରୟୋଗ ବଢ଼ି ବଢ଼ି ଚାଲିଛି। ଆମ ଦେଶ ଭାରତ ମଧ୍ୟ ସେଥିରୁ ବାଦ୍ ପଡ଼ିନି। ଆଜିକାଲି ସରକାରୀ ବିଭାଗଠାରୁ ବେସରକାରୀ ସ୍ତରରେ ଡିଜିଟାଲ ବ୍ୟବହାର ବଢ଼ି ବଢ଼ି ଚାଲିଛି। ପ୍ରଯୁକ୍ତି ବିଜ୍ଞାନ ଓ ଆଧୁନିକ ଜ୍ଞାନକୌଶଳକୁ ନେଇ କାର୍ଯ୍ୟକାରୀ ହେଉଥିବା ଇ ଆଡମିସନ, ଇ ଏକ୍ଜାମିନେସନ, ଇ ବ୍ୟାଙ୍କିଂ, ଇ ପୋଲିସ, ଇ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ, ଇ ଏଗ୍ରିକଲଚର, ଇ ପେଷ୍ଟ କଣ୍ଟ୍ରୋଲ, ଇ ପୋଷ୍ଟ, ଇ ମନି ଅର୍ଡର, ଇ ଅଦାଲତ ଇତ୍ୟାଦି ବିଷୟରେ ଶୁଣିଥିବେ। ଗମନାଗମନ କ୍ଷେତ୍ରରେ ପ୍ରଯୁକ୍ତି ବିଜ୍ଞାନର ଆଉ ଏକ ସେବା ଇ ଯାନବାହନ ବା ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ଭେହିକଲ। ସମୟ ଥିଲା ଯେତେବେଳେ ଗାଁ ଗହଳିକୁ ଜିପ୍ଟିଏ କି କାର୍ଟିଏ ଗଲେ ଲୋକେ ଏକାଠି ହୋଇଯାଉଥିଲେ। ଆଜି କିନ୍ତୁ ସମୟ ବଦଳିଛି। ଆମେ ଏକବିଂଶ ଶତାବ୍ଦୀରେ ପାଦ ଦେଲୁଣି। ଜଗତୀକରଣ ଯୋଗୁଁ ଦୁଇଚକିଆ ବାଇକ୍, ସ୍କୁଟର ଠାରୁ ଆରମ୍ଭ କରି ଚାରିଚକିଆ ଯାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ସଂଖ୍ୟା ବଢ଼ି ବଢ଼ି ଚାଲିଛି। ଜୀବାଶ୍ମ ଇନ୍ଧନର ଦର ବୃଦ୍ଧି, ପରିବେଶ ପ୍ରଦୂଷଣ, ସବୁଜ କୋଠରୀ ପ୍ରଭାବରୁ ବିଶ୍ୱ ତାପାୟନ ବୃଦ୍ଧି, ଶବ୍ଦ ପ୍ରଦୂଷଣ ଇତ୍ୟାଦି ହେତୁ କେତେକ ରାଷ୍ଟ୍ର ଯାନବାହନ ଉପରେ ନିୟନ୍ତ୍ରଣ ଲଗାଇଛନ୍ତି। ତେବେ ଏସବୁର ସହଜ ସମାଧାନ ଇ ଯାନବାହନ କରିପାରିବ ବୋଲି ବିଶେଷଜ୍ଞମାନେ ମତ ଦେଲେଣି। ଏକବିଂଶ ଶତାବ୍ଦୀରେ ଇ ଯାନବାହନର ବ୍ୟବହାର ବଢ଼ି ବଢ଼ି ଚାଲିଛି। ପୃଥିବୀରେ 1960 1970 ମସିହା ମଧ୍ୟରେ ଇ ଯାନବାହନ ତିଆରି ପାଇଁ ତତ୍ପରତା ଆରମ୍ଭ ହେଲା। ଇ ଯାନବାହନର ଅର୍ଥ ହେଲା ଏହା ଏପରି ଯାନ ଯାହାର ବୈଦ୍ୟୁତିକ ମୋଟର ଗୁଡ଼ିକ ରିଚାର୍ଜେବୁଲ ବ୍ୟାଟେରୀ ଦ୍ୱାରା ଶକ୍ତି ପାଇ ଗତିଶୀଳ ହୁଏ। ଏହି କ୍ଷେତ୍ରରେ ମୋଟରଟି ଇଞ୍ଜିନିୟର କାମ କରିଥାଏ। ଏଥିରେ ଥିବା ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ମୋଟର ନିୟନ୍ତ୍ରକଟି ଗାଡ଼ିର ଏକ୍ସେଲେଟର ଦ୍ୱାରା ବିଦ୍ୟୁତ୍ ଆବଶ୍ୟକତା ଠାରୁ ବ୍ୟାଟେରୀଠୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିଥାଏ। ବ୍ୟାଟେରୀଗୁଡ଼ିକୁ ନିୟମିତ ବ୍ୟବଧାନରେ ଚାର୍ଜ କରିବାକୁ ପଡ଼ିଥାଏ।

0: শ্রোতা বন্ধু, আমারত এবে বিকাশ যাত্রার আগুক বড়ুছি। প্রতিটি ক্ষেত্রে বিকাশর ধারা দ্রুত হেউছি, আউ এথিরে যুববর্গঙ্ক রহিছি অধিক যোগদান। আম কেন্দ্র সরকার চাষী, মহিলা, যুববর্গ, গরিব তথা পছুয়া বর্গঙ্কু অধিক প্রাধান্য দেউছন্তি। এমানকর সর্বাঙ্গীন বিকাশরে দেশর বিকাশ বলি কোহা যায়। সরকারঙ্কো বিভিন্ন যুবকেন্দ্রিক যোজনা মাধ্যমে যুববর্গ এবে সশক্ত আউ রোজগারক্ষম। সে মুদ্রা যোজনা হেউ অবা স্টার্টআপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া হেউ অবা খেলো ইন্ডিয়া, এমিতি অনেক যোজনা দ্বারা যুববর্গ অধিক লাভবান হয়ে পড়ছন্তি। চাকরি করিবার মানসিকতা নরখি চাকরি দেবা তথা নিযুক্তিদাতা হেবার মানসিকতা রাখুছন্তি। এই অবসরে আজ রয়েছে আলোচনা যুব উত্থানরে কেন্দ্রীয় যোজনার কার্যান্বয়ন। এ সম্পর্কে আলোচনা করুছন্তি বরিষ্ঠ সাংবাদিক জানকিশ বড়পণ্ডা।
1: বিগত বর্ষ মানকরে কেন্দ্র সরকার যুববর্গঙ্ক সশক্তিকরণ, দক্ষতা বিকাশ এবং রোজগার সৃজন উপরে বিশেষ ধ্যান দিয়ে আসছন্তি। যেমিতিকি স্কিল ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া, পিএম মুদ্রা যোজনা ভলি অনেক যোজনা মাধ্যমে যুবক মানুষ স্বাবলম্বী করা সহ নূতন নিযুক্তি সুযোগ সৃষ্টি মধ্যে করা যাইছে। যুববর্গ কেন্দ্র সরকার প্রমুখ ভাবে অনেক অবদান দিয়েছেন। যেমন আমি কহুলে টিকি আগুন স্কিল ইন্ডিয়া মিশন কোটি কোটি যুবক বৈষয়িক তথা বৃত্তিগত প্রশিক্ষণ প্রদান তা মাধ্যমে করা যায়। আপনার জাঁচান পিএম মুদ্রা যোজনার আপনার উদ্যমী মানুষ বিনা গ্যারেটি ঋণ যোগাই দিয়ে যাচ্ছে। সেতু ঋণ নিয়ে অনেক উপকৃত হয়েছেন, সে নিজের শিল্প দোকান ব্যবসায় সে প্রতিষ্ঠা করছেন। সেমতি স্টার্টআপ ইন্ডিয়া কথা আপনার জাঁথে নূতন স্টার্টআপ এবং ইনোভেশন পাইকি যে নবসৃজন বলে আমি কোথায় পাই স্বতন্ত্র পাল্টি এবং সহায়তা প্রদান করা ব্যবস্থা করছেন কেন্দ্র সরকার। আপনার জাঁথে আগে কথা ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 20 কথা আপনার বারম্বার শুণুলে, ওড়িশার এপর্যন্ত লাগু হয়ে নাই, এই বর্ষ ঠার লাগু হয়েছে। বৃত্তিগত এবং রোজগার ভিত্তিক শিক্ষা ব্যবস্থা লাগু করা যাচ্ছে। আগুন পিলা পাঠ পড়ুলে কিন্তু সে ডিগ্রি মিলুলে কিন্তু তাখে যে বৃত্তিগত জ্ঞান তাঙ্কর কম রহুলা, সেগুলি সে কামকু যোগ্য হয়ে পড়ু নথিলে। শুনেছিলে খেলো ইন্ডিয়া ক্রীড়া ক্ষেত্রে যুব প্রতিভাবানুক প্রোৎসাহিত করা সহ আর্থিক সহায়তা মধ্য প্রদান করা যাচ্ছে। রোজগার মেলা মাধ্যমে সরকারি স্তরের নিযুক্তিপত্র বণ্টনকু একদম সরল।

0: বাকে ওসে পুনি পধারু জুতে হে চলা বাটে ফুল গোতে কন্তা গোতে।
1: ভাল লাগিল,
2: বঢ়িয়া গীত গাইল। কোন
1: তেবে শুনাই দৌছু এই সুন্দর গীতটি তুমি?
0: হ্যাঁ, ধন্যবাদ।
1: ধন্যবাদ,
0: নমস্কার।
1: নমস্কার।

0: নাচ মোর মনকে খুব পাইছিল চম্পি, আর গুটে নাচ না।
1: নাই নাচে, মুই আর নাই নাচে রে বা।
0: এ চম্পি, মুই গীতে গাইমি কাইল।
1: এ গাঁরে বহুত গদ আছন,
0: মুই তোর সাথে কথা নাই লাগে, যা।
1: আরে মোর উপরে মান করিছে গোবরা, জানো মুই তাতে ভাল পায়।
0: মতে
1: হাই
0: গুটে কথা কহিমি যে শরম লাগে লো।
1: আর মোকে শরম নাই লাগে।
0: এ চম্পি, মুই স্বপন দেখে মুই তোকে রানী করিছে, আর মুই মুই রাজা।
1: এবে তোর অকল আছে, তুই মোর বাবাকে কই দে না।
2: হস হস হস, মোর কপাল তো খারাপ।
1: ইবা এটা কাই শব্দ গো?
0: রহিতালো দেখুছি কাই সেন্তি হউচু।
3: মো গুড়িরে এবে যো চড়াইটা পড়িলা, তুমি কি দেখিছ?
2: নাই বাবু, আমি কেলা লোক সাপ খেল করু, আর এটা বাউশ রানী খেল করে।
3: বাহ চমৎকার। আচ্ছা তো না কোন
2: গুবরা কুচিন্তি তো?
3: তো না পচাবনি, সে ঝিয়র না কোন?
2: তুমি যো হে বাবু যো।
0: হে
3: তা না ন জানলা যায়।
2: চপি চপি,
1: এ বাবু ফুর শিকারি।
3: কোন কইল?
1: নাই বাবু নাই।
3: যাউচি, পুনি দেখা হব।
2: নোকটার নজর ভারী খারাপ লো চম্পি।
1: এই বাবা আসুচে, কেন যে যাইতিল বাবা?
4: ভানুমতির খেলার ম্যাজিক লাগি জায়গা ঠিক করতে, আর খালি বাউশ রানী খেল কি পুষাব? পাক সরকে কালি মুই আউ গোবরা জিমা হো।
1: মুই জিমে বাবা,
4: ভোত বাটো সে জায়গাটা। তুই তো পরশু হাট পালিতে বাউশ রানী খেল দেখামু।
1: আজ তো বাবা মুই রুসেই সারিছে, মা সাই বলতে যাইছে। আ দে মা আসুছে।
5: হাই হাই, দেখ তো চম্পি, সাই রস তিরলাটা মুঠু ঝুমকা নেলা, চিতা কুটেইলা, তে পয়সা নাই দেলা। তার এড়ে দিমা, মোর গা জ্বলছে হো।
4: হৌ হৌ, তুলি পড় তুলি পড়। শুন চম্পির মা, তুই কাল সকালে মতে উঠাবু, হাট কু জিমা।
5: হ্যাঁ,
4: পয়সা নাই অছি মোটি।
5: আরে তুই আস না, মুই দেবি।
4: দেবু? তুই মোর খেল দেখি তোর জাত ছাড়ি চালিয়াছিলু মোর পাখুকু, তুই ভারি ভল।
5: মুই জানিছিলি তুই মতে তোর করিবু। আচ্ছা কহ তো, আমার চম্পির কথা কিছু ভাবুছে?
4: চম্পি সে তো মোর চন্দা লো চন্দা, সে ভল ঘর কে যাব।
5: মুই গোবরা কথা ভাবুছে।
4: চুপ চুপ চুপ, গোবরা গোটে মানুষ আর গাছ গাছ গোটে গাছ। সে তো মোর লক্ষ্মী মা, তাকে নারায়ণ অলবত মিলব।
5: আরে মোর কথা তুই বিচার কর হো, ঘি কে কেনে রাখমা নিয়ার পাশে?
4: এ চম্পির মা, সে ঘি কি আর গাইর খিরতে হইছে? হ্যাঁ, তাতে সাপের বিষ মিশছে লো, বিষ মিশছে। যে খাইব সে মরম, বুঝিলু কা?
1: এ মা বাবা আসো না খাইব।
4: হ্যাঁ যাউছে যাউছে
2: যাউছে। মুই সালা সব করবি, মুই কি চাকা? মোর না গুবরা, মোর বাপা মা থাতা মুই তানে জরুর পচরাতি, তুই কেন মোর না গুবরা রকলু বে?
1: এ গুবরা, আরে শুন তো, তুই কি খাপা হইছে?
2: তুই যা না সে শিকারী বাবুকে যা।
1: বাবা রে, তুই সে বাবুর কথা মনে রাখিছে কা? মুই তো ভুলি যাইছে। হই শুন তো,
2: মুই না যা।
1: এ গোবরা, মোর কি দোষ রে, মোকে দোষ দউছে?
2: নাই লো চপি, মুই তো গুবরা, মোর মাথাতে সালা গোবর আছে, মুই তো মোর ঘরের গুটে গুলাম,

0: তুমি কে দেখতো গোবরা?
1: চম্পি জানি যে এই বাবুকে এটা আছে শিকারি বাবু পরে
2: সে পাখ জঙ্গল গাঁরে আমার ব্যাপার
0: ওই
2: মু সে কোম্পানির এজেন্ট আম কোম্পানির মালিক কচেরি গাঁ কু আসছি এই পূজারে সে গাঁরে নাচ গীত হুয়ে তমে এথর সে গাঁ কু যাব নাচ গীত করিব
0: জিমা জিমা আর কি
2: এই রখ এ 20 টাকা তমে যাই খেলো দেখাইলে আউ পয়সা দিয়া যাব
0: বইনা নাই রখো বাবু কথা দেনি আমার কথারে খিলাপ নাই হয়
2: আচ্ছা মাসছি তমে সব নিশ্চয় যাব মনে রইলে তো
0: আমি কথা ভুলেনি বাবু।

0: गेली, आज हमारा बयस হয়েছে, কে কইবো আমাকে? আরে যাকে মনের ভাবছে তাকে সব দেইছে, জন্ম ভর তার পাস রইছে।
1: ওহ, তুই চুপ নাই হবো কা?
0: এ জীবনের লাগি চুপ নাই হয় মুই, দিনে তোর লাগি আউ তোর বাবার লাগি চুপ হেমি, আর দেখিব মুই মরছে, বুঝলু কাই?
1: তুই কেনে মর বলো, মুই মরমি, মুই মুই কেলা ঘরছি, সাপর ঘাতে পরাণ দেমি।
2: এ চম্পির মা, তুই তাকে শান্তিতে রাখতে নাই দেবো গা?
0: আরে তোর দোষ নাই, সব দোষ তোর, মুই নাই কইতেনি তাকে বিয়া শাদি করাইতে?
2: নাই হয়েছে তো কি হেলা, সে পিলা আমার, মুই তাকে পালমি পুষমি, সে পিলাল নাগি আর এ মোর বেটির নাগি, মুই খটমি, আমার যা তা জেঠি আছে কাল আর কেনটি কিনি মা, হেলে সে বাবু তাকে নাই ছাড়ে, আয় পলাই আয়, নাই কান নাই কান বেটি, মুই আছে তোর বাবা আছে তোর পাশে, আ ঘরকে আ।
0: মোর আর মনের তাকত নাই রইলা গো, মোর গরব সব চুনা হয়ে গেলা, মুই জানি মুই দিনে মরমি মরমি মরমি।

0: যাকর, মুই নাই বঞ্চে তোর লাগি, চম্পির লাগি। তুই বাপ হেই চম্পির জীবনকে বরবাদ করে দিলু।
1: চম্পির মা,
2: বাবা, মা, মুই তোমকে জলাইছে, মুই চালি জিবি, মুই চালি জিমি।
1: কি হেলা তোর, কি হেলা? তুই বোর চম্পি, তুই খালি দেখতো সে শালাকে মুই কি করুছে।
0: এই গোবরা, তুই কেন এঠি বসছু রে?
3: আর মুই কি করমি?
0: তুই যা তো, যা, চম্পি সেই তোটাকে যাইছে, তাকে ডাকমু, ঘরকু আসম। আরে সে তো বাবুর নাকি পাগল হউছে, আর সে বদমাস বাবু তাকে নাই পচারে, তার নাকি মুই মরমি আর কি। তুই যা যা যা।
3: এ মা, তুমি এন্তা কথা কেনে কুচ?
0: আরে তুই তো তার মন নাই লই পারিলু, সে গুটিয়ে বিয়া শাদী নুকর সাথে রহিলা, তুই না মরত, যা যা যা। মোর মুহেকে যা আসুছে শুনি তুই রই পারিবুনি, যা।
3: তুই যা কোন মুই আর কি করবি, তোর মনকে তো মুই নাই লিয়ে, সে কহবা গুটে কথা আর করবা গুটে, মুই তার নাগি।
0: আরে তুই মাকে কিছু কয় নাই কত, যা যা, তু মুই টিকে শান্তিতে রহমি, যা।
3: যাচ্ছে গো, যাচ্ছে।
4: এই সাপর পেড়ি আ ভিতরে আছে সাপর রজা, শুন রে সাপর রজা, মুই জন্মর নাচ নাই সই পারে রে, নাই সই পারে। চম্পিল, তোর লাগি মুই এই পুরাণকে ছাড়ি গনি, মুই কইতিনি তোর নাগি আর তোর বাবার নাগি, মুই আর নাই বাঁচে, নাই বাঁচে, নাই বাঁচে। এই পেড়ি ভিতরে হাত রাখে, হ্যাঁ হাত, চম্পি চম্পি, মুই মুই চালে, চম্পি তুই তুই তোর কপাল, তুই তোর কপাল নেই থা।

0: અરે ચાંપીરમાં, અરે તુઈ કેને બહારે સુઈ છે? આ તો એ ચંપીરમાં, હે અરે દેખ તો સાપોરી પેડી ખુલા પડી છે, સાપ કે નાડે ગોલા એ ચંપીરમાં, અરે ગોબરા ગોબરા
1: ઓયે
0: ચંપી ચંપી
2: કે હેલા બાબા
1: ચંપી કે હેલા બાબુજી
0: તોર માર જીવન ને નાઈ લો ચંપી કોઈ થેલા મોર મો મોલા সে শালা সাপ তোর মাকে কাটলা, তাকে মুই নাই ছাড়ে, যেতে সাপ এই এলাকাতে আছে সবকে মুই মারবি। গোবরা তুই দেখ তো গোদা ওর যার মোহরা লাগা, চপির মা বাঁচে কিনা মুই দেখে, মুই দেখে সে শালা সাপ গোলা কেনারে, মুই তাকে দেখে।
2: মন লাগিতে মরলু মায়ের নাই বাঁচে,
1: নাই লো চম্পি তোর মার নাই বাঁচে লো চম্পি, নাই বাঁচে।
2: সে কি বাঁচবার লাগি মরিছে কে গোবরা, সে মরিছে তার জিত কে রাখবার নাগি।
1: বাবুজি
0: দেখ তো গোবরা দেখ, এ শালা সাপ কে মুই ধরিছে, এই মোর চম্পির মা কে কাটেছে, তাকে মুই নাই ছাড়ে, তাকে মুই নাই ছাড়ে,
1: বাবু
0: নাই ছাড়ে।

0: ওই বাবারা,
1: কুহ এতরা তে কুয়াড়ে আসল?
0: তুই কি নাই জানো?
1: ও মতে বিরক্ত কর না, যা কাল চলে আসিব।
0: কালির সকাল কে দেখেছি বাবু?
1: সেথিলাগি মো ঘরে পশিব, দেখিব।
0: কন পুলিশকে ডাকবো? তরে ভাবনা, মনীষর খেল তুমি করো আর মুই সাপ নেই খেলা করে। যা, যাকে কাকে ডাকবে ডাক।
1: কহ তবে মো ঠিক কি কাম আছে?
0: ইয়ার কাম আছে
1: চুরি।
0: এই ছুরি দেখুছে বাবু, ইয়ার কাম আছে।
1: ভামরা
0: নামটা মনে আছে কা? আর চম্পির নাম কহ বাবু। এই ছুরি মোকে হুকুম দিয়েছে তোর কাম এই রাত্রে করতে। চম্পি আজ বি তোর লাগি পাগল জানো বাবু? এই ছুরিটা গোটে বড্ড ঐরা সাঁপর পরাণ নেইছে। মোর চম্পি মাকে সে সালা মারলা, মুই আজ নাই ফেরে।
1: হেলে হেলে ভমরা, ও তো কেবে চম্পি কো হতাদর করিনি।
0: চুপ সালা
2: তুই, তুই তুই চল তো বাবা। বাপরে, এই ছুরি কি করবো বাবা?
0: এ জানোয়ার তোকে খারাপ করিছে, তার লাগি তোর মামলা। মুই খেল বলিলি কেনে? কেনে শয়তান লাগি এতে দরদ?
2: বাবা তোর হাত ধরুছে।
0: যা চম্পি, ওর হাত ছাড়। তুই পোলাকে যা, পিলা একলা আছে।
2: মুই মোর পিলাকে তা কপালের হাতে ছাড়ি আসিছে। তুই আ বাবা, তুই আ।
0: ছাড় মোকে, ছাড় এই শয়তানকে এই ছুরি।
2: নাই
0: ছাড়।
2: নাই বাবা, নাই
0: ছাড়।
2: নাই বাবা,
0: ছাড় চম্পি।
2: নাই বাবা, নাই
0: ছাড়। মোকে ছাড়
2: বাবা।
0: তুই তুই তুই মোর বেটি হেই মোকে মারলো।
2: তুই ধুলের রাজা আর মুই ধুলের বেটি।

0: কহ বাবা কহ, কেনেতে বাবুকে মারবো? মুই মনা কলি, মোর কথা নাই মারলো কেনে বাবা? মোর
1: তোর লাগি, তোর মা লাগি, আর মুই নাই বাঁচে, মুই নাই বাঁচে, তোর কপাল, পিলার কপাল,
0: কত বাবা মোর রাজা থাইতে তোর বাবাকে কেমতে মারতে দেবি? তুই নাই বুঝলু বাবা, তুই তো সবকে বুদ্ধি দৌছ, মুই কি কলি বাবা? বাবা তোর লাশ কে উঠাবো বাবা? এ বাবু উঠাবো যে তার পিলার 21 21 টাকা পাঠালা, সে আর কি লাশ উঠাবো? তোর কপাল
2: চম্পি, চম্পি দুনিয়া, দুনিয়া
0: তুই কি ভাবলু বাবু, মুই তোর বউ হেমি আর তুই মোকে লই ঘর করবু? মোর বাবার নাকি মুই থিনি, তোর নাকি আজ মুই তাকে খুন করে দেনি বাবা? গৌরা
2: এটা তুই কি করিলু চুপি?
0: দেখ গোবরা, বাবা মোর অহিরাজ মারিছে, মোর মোর রাজার বাবাকে সে মারতে পারি না।
2: চম্পি
0: চল গোবরা, চল চল

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত
1: অর্চনা নায়কঙ্কর অন্য এক রচনার শিল্পীঙ্ক কণ্ঠে পরবর্তী গীত।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু।
1: কার্যক্রমর পরবর্তী গীতটি নাগমণি মহান্তিঙ্ক কণ্ঠরে চক্রধর দাসঙ্କ ରଚନା।